ระทิสานิกังอาทิวกัตมาตาลาบันยกิตปัยกันอาสมาราคิระการิกรมก็สรุอาทิกริสิกิกุสุราทกสมัยสะมีธามิธาอิสเตรามัยลารามัยลาลงดอริบาการุตปัยกันอาสมาราคติรักติอากาดิบันนิสุอุปิลาโกกิตโกบาบเลชุตัยไอกติอานันดากะกิดอรุนทิสับดอรุตักกัสตมันชุนิอันทิอาจานำราชกราสนิกยุทธกิจชนีเนปาลบันดาเลไอนะรำมาเลยกีดอร์ชันซาร์เซตมาเลยอัสซาเดมันปาร์ชาวมาเลยสุนิกอร์ชันปรายเจสมาเลยสัตว์กีดอร์มันปาร์ชาวแต่รับนี่อายุนบิสเซสกอร์ก้าที่บ้ากันหรือที่ระเมรอลีรู้จีบัตตาลีรู้จีใช่มาขุเลอร์บันช์นั่นมันปาร์ชาวเพื่อนมันจะฟรีตอนส์มอเดลสนาจุดก็เรียกเสียดทุกเพลงเมกะฮาร์สแต่เมื่อก็เสียฟิล์มปัญชนะเบเมกะฮาร์สในออนไลน์ก็มาดมทุกเพลงอายุนสันยุติเวลาที่มาดมมาทัพนี่สุนเดียนุนซ์บันยาสัสสุนเดอร์ฟุนิสัตินอลาฟุนัสันส์ตาเปลปัทธันใบกับแม่เสจิรุฟุนิบาชันกันิชูสัสสัตย์อรมาลารามาลายิดารุตระอัคนุนิชูฟุนิมันสัยจิตที่เปล่าไกคุมลบกิระยามสุขันชีเบนบาจัตโขกิระรมาลารามาลายภาการุไรกัสกุมตินิราเลตบายุอันนี้ฉันนี่มาอยากก็อันดอลันรำไม่ละรำไม่ละกิจฉันคุณจะสนามันซาเซนเตอร์ไกริเคียต์การ์ตาชาวนี่มาฮุกกาจิลิมเล่มอเตอร์ไซค์ลมากติฉันกติฉันยูเดอร์ทุกสัปดาห์ที่เปล่ามาแมสเซจ์ปาร์ฟลากเนสันสุสุนักันดุงยานุนซ์แมสเซจ์ปัทฮานุบายก็ชมาเลยสามัญกิจสันดัลเฟซบุ๊กนะที่เปล่าวันเดนุนซ์เซวารุนมัสการสุบาราตริสาร์จสุริตาฮัสมาฮัสซ์อาจูร์สุวจัมันชีอาจูร์ไลมุติกักุนาเด็กมีทยาตมาอย่างดูดสัมจนาซะยเบล่าตบายก็มีทว่าอาวาสมารำมาวนี่แมนเชมาราตก็เบล่าตบายก็อาวาสสุนเดชัยอาวาสบายตบายเด็กที่คิดใช่ไหมไม่ลิตาราพันสุนเดชสตรีสัตว์มันมันจะเป็นสิ่งที่มาดันด้วยบาดยมายาโกลายิสุบาราตริสพยารีรูอับสระขดกาสบินาคันมิงห์จิตาทักกุรีอับสระวัชนาตสุนิตาบันดาริสตรีราสมหัตเอมิตรลเตวมันเดวันทิกรามกิมเรปเรมขดกาทิกรามสนวาร์ขาลบิรมันยิมัดขดกิสมิรสายยันจันทุลงอันนี้อันจันทุลงบันเซปัสิตัสเตบิสจิจเจคัลปนาสัมปังกมลปอดิลสุรจลาสับกตาตาราสเรสตะเกสัตสันสุริบินิตากรีชราบาดรุลกายอันนี้ลักษณะไม่มาสัมจนะมายาใช้บันเดนุนสบันย์ฮิราบาตุลักายนุนสัสบาราตรีสตรีตาสัรสุนเนสีอาร์ได้สิวันนุนสบุตรอลบาตะไอเล็กุโมสัมจารีปาร์ได้ชะสาธิรู้สัมจนุปาร์ดาสนาคันดงาอัฟสระขัดกาดีปาวัสเนตบินิตาสตรีรามิตาสตรสตาสังิตาลามาดันกัสเนรุปสนาโยกีสุสตานิบาวจูบินิตาธามีมินุมากาบารัตราวตเอสุตะกาฟเลมินมายากิสิงลักษณะไม่มาสัมจนะจานชวันนุนสะप्रकाश के सुनन छ दाइ नमस्ते सन्चै हुनुहुन्छ भन्नुहुन्छ किन खानु भयो एकदम राम्रो चलाउनु भएको छ यही कार्यक्रम कति बेला आउँछ भनेर सुनेर बसिराखेको छु भन्दै हुनुहुन्छ रुममा बसेर राजु परियार र विष्णु माझीको सम्झनाले मन छिया छिया भन्ने गीत राख्दिनुस् ल भन्नुहुन्छ राख्ने कोसिस म गर्छु पनि मन चाहे दिनभरि कता जानुभयो भन्नुहुन्छ त्यही छु म पवन आले हुनुहुन्छ दाइ नमस्ते पवन आले सिन्धुलीको मान्छे आज काठमाडौँबाट कार्यक्रम सुन्दैछु भन्नुहुन्छ मिस यु सो मच मम्मी बाबा भन्नुहुन्छ भने ह्याप्पी बर्थडे टु यु ह्याप्पी बर्थडे टु यु भन्नुहुन्छ माई वाइफ भन्नुहुन्छ श्रीमतीलाई चाहिँ जन्मदिनको शुभकामना छ भन्नुहुन्छ भने अनिसाले टुडेज होइन श्रीमती अनिसालेलाई चाहिँ टुडे स्पेसल डे राखेको छ अनि मिस यु लट माई लभ भन्नुहुन्छ धेरै धेरै सम्झना माया छ भन्नुहुन्छ है त्यस्तै गरेर यति बेला मलाई मेसेज पठाउनु भएको छ सौरभ के सुन्नुहुन्छ कार्यक्रम सुन्दैछ है बागचर नगरपालिका आठको मान्छे आज भारतको गुजरातदेखि भन्नुहुन्छ सम्झना सबैमा घरमा हुनुहुन्छ श्रीमती छोरा उहाँहरूलाई पनि सम्झन चाहन्छु भन्नुहुन्छ लाउँथे माया घातै घात अब भने गीत राखिदिनुहोस् है भन्नुहुन्छ उहाँलाई पनि विशेष रूपमा धन्यवाद दिन चाहन्छु त्यस्तै गरेर यति बेला मिनु लामतरीमा गर्नुहुन्छ दर्शन नमस्कार श्रोता सर कार्यक्रम हेर्दै र सुन्दैछु पाल्पा पालुङ घर भई हाल भने साउदी अरेबियाबाट भन्नुहुन्छ आज मिल्छ भने राजन ठकुरी र विष्णुमाझीको आवाजमा रहेको एउटा चिठी लेख्न मन लाग्छ जुन मायाले धरधरी रुवायो त्यही मायालाई देख्न मन लाग्छ भन्ने गीत राखिदिनु न होला भन्नुहुन्छ मिल्छ नि हो किन नमिल्नु मलाई पनि त्यस्तै मन लाग्छ त्यस्तै होइन अनि भन्न मन लाग्छ जुन मायाले मलाई त्यस्तरी रुवायो धरधरी रुवायो मलाई कहिले काहीँ देख्न मन लाग्छ
भनेर भन्थ्यो कसैले भाइ भाइ म भन्दिनँ यति बेला म्यासेजतर्फ लाग्छ मलाई यति बेला मनोज सुन्दासजीले हेर्दै हुनुहुन्छ नमस्ते भन्दै हुनुहुन्छ मिनु लम्तरी मेगरजीले पनि हेर्दै हुनुहुन्छ टिकटकमा गएर तपाईँले श्रीराज महत सर्च गर्नु भयो भने टिकटकमा पनि प्राप्त उपलब्ध छु म भनौँ न प्राप्त भन्दा पनि उपलब्ध छु शिला अधिकारी हुनुहुन्छ माई नेम इज शिला शिला कि जवानी भन्दै हेर्दै हुनुहुन्छ नाच्दै उहाँलाई पनि विशेष रूपमा धन्यवाद दिन चाहन्छु निकिता मगर हुनुहुन्छ सम्झना सबैमा हुनुहुन्छ सिन्धुलीको जाँगाजुली रातमाटा बजारबाट मनाइ सुन्दास मान्छेले नाच्दै पनि हेर्दै हुनुहुन्छ उहाँलाई पनि विशेष रूपमा धन्यवाद आशा हुनुहुन्छ उहाँले पनि हेर्दै हुनुहुन्छ हिराबहादुरजीले पनि हेर्दै हुनुहुन्छ उहाँहरूलाई पनि विशेष रूपमा धन्यवाद दिन चाहन्छु प्राप्त म्यासेजहरू मात्र वाचन गरिरहेको छु म ल यति बेला म गीततर्फ लाग्न चाहन्छु म नि हाजिर भाइ भन्नुहुन्छ मिनु लम्तरीमा गर्नुहुन्छ यति बेला म एउटा गीत राख्छु मलाई प्रकाशजीले होइन गीत राखिदिनुहोस् भनिदिनुहुन्छ उहाँको रोजाइमा रहेको गीत राख्छु त्यसपछि बाँकी रहेका कुराहरू त म गर्नको लागि उपस्थित हुने नै छु तपाईँको माझमा यति बेलाको समयमा तपाईँको माझमा राख्न चाहन्छु राजु परियार अनि विष्णु माझीको आवाजमा गीत छ सम्झनाले हुन्छ मान्छे यस्तै यस्तै रहेको छ यति बेलाको समयमा राख्न चाहन्छु ल यसमा आवाज शमशेर अधिकारी राजु परियार विष्णुमाझी लय शमशेर अधिकारी सङ्गीत शमशेर अधिकारीकै रहेको छ यति बेलाको समयमा तपाईँको माझमा राख्न चाहन्छु यो गीत